0: বাকিলাল স্পোর্টস মুক্তবিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ঠাউ বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্যমা পাইন্ছ আপুলাই মন পর্ণি দেশ কো জার্সি কা লাগি স্পন্সর হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটার মোহন কুয়ার সম্পর্ক 9816 65983 9855 52 855 সন্ধানুষ হই বাকিলাল স্পোর্টস মুক্ত বিশাল বাজার
1: আয়ো হে মাসু তাজা তাজা মাসু দোস্তি টু মিট সপমা।